0: ଜାଣିବାକୁ ଚାହୁଁ।
1: ମୋ ନାଁ ସ୍ୱାଗତିକା ସାହୁ, ମୁଁ ଷ୍ଟିଲ୍ ସିଟି ରାଉରକେଲାର। ମୁଁ ଗୋଟେ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ୍ ମେଡାଲିଷ୍ଟ କରାଟେରେ।
0: ଆଚ୍ଛା, ତେବେ ଆଜିର ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆପଣଙ୍କ ପାଇଁ ମୋର ପ୍ରଥମ ପ୍ରଶ୍ନଟିଏ ରହିଛି, ଆଜିର ସମାଜରେ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଏଇ ଯେଉଁ ଆତ୍ମରକ୍ଷା କାହିଁକି ଆବଶ୍ୟକ?
1: ଯେହେତୁ ଆଜିକା ଦୁନିଆରେ ଏତେ ଦୁଷ୍କର୍ମ ବଢ଼ିଯାଇଛି, ଓଡ଼ିଶାରେ ହଉ ଓଡ଼ିଶା ବାହାରେ ହଉ, ଯେହେତୁ ଓଡ଼ିଶା ମୋତେ ଫିଲ୍ ହୁଏ କି ଓଡ଼ିଶା ବହୁତ ସେଫ୍, ଲେକିନ୍ ଓଡ଼ିଶା ବାହାରେ ବହୁତ ସା ଅନେକ ଦୁଷ୍କର୍ମ ହେଉଛି। ସେ ଛୁଆ ହୁଅନ୍ତୁ କି ବୁଢ଼ୀ ହୁଅନ୍ତୁ କି ଯେତେ ବି ଏଜ୍ ଗ୍ରୁପ୍ର ଲୋକମାନେ ଅଛନ୍ତି, ତ ଦୁଷ୍କର୍ମ ଯୋଗୁଁ ସମସ୍ତେ ସେଲ୍ଫ ଡିଫେନ୍ସ ଶିଖିବା, ମାନେ ନିଜର ସୁରକ୍ଷା ଶିଖିବା ବହୁତ ଜରୁରୀ ହେଇଗଲାଣି।
0: ତେ ମ୍ୟାଡ଼ାମ, ଆପଣ ଏଇ ଯେଉଁ କରାଟେ ଖେଳ ମାନେ କେବେଠୁ ଖେଳି ଆସୁଛନ୍ତି?
1: ହଁ, ମୁଁ ଦ୍ୱିତୀୟ ଶ୍ରେଣୀରୁ ଖେଳି ଆସିଛି, ଆଉ ଆଜିକୁ ମିଶେଇକି 10+ ଅବଭ୍ ଇୟର୍ସ କରାଟେ କରୁଛି।
0: ଆଚ୍ଛା, ତେବେ ମାନେ ଆପଣ କେମିତି ମାନେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରହିଛି ଜିନିଷ, କିନ୍ତୁ ଆପଣ ଏଇ କରାଟେରେ ଆପଣ ଯିବା ପାଇଁ କାହିଁକି ଆଗ୍ରହ ପ୍ରକାଶ କଲେ?
1: ଯେହେତୁ ମୋତେ ଛୁଆବେଳୁ ଏମିତି କହିବାକୁ ଗଲେ ମୋତେ ମାରପିଟ୍ ବହୁତ ପସନ୍ଦ, ବାବା ଦେଖନ୍ତି କି ହଁ ଯେହେତୁ ମୋ ଝିଅ ସ୍ପୋର୍ଟସ୍ କରିପାରିବ, ତ ବାବା ଫାଷ୍ଟ ନେଇକି ମୋତେ କରାଟେରେ ହିଁ ଆଡ଼ମିସନ୍ କରିଦେଲେ, ତ ଯେହେତୁ ସେ କରାଟେରେ ଆଡ଼ମିସନ୍ କଲେ ମୋର ଆହୁରି ଆଗ୍ରହ ବଢ଼ିଲା, ଆଉ ମୁଁ ସେଇ କରାଟେରେ ହିଁ ବହୁତ ଆଗକୁ ବଢ଼ିଲି, ଆଉ ଯାଇ ଯାଇକି ଷ୍ଟେଟ୍, ନ୍ୟାସନାଲ୍, ଇଣ୍ଟର ସ୍କୁଲ୍, ଇଣ୍ଟର କଲେଜ୍ ସବୁଥିରେ ଯେମିତି ପାଇଲି ସେମିତି ଧୀରେ ଧୀରେ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ୍ ଲେଭେଲ୍କୁ ଯାଇକି ପ୍ରାଇଜ୍ ଆଣିଲି।
0: ମ୍ୟାଡ଼ାମ, ଆପଣ ଯେମିତି କହିଲେ ଆପଣ ବାହାରକୁ ଯାଇଛନ୍ତି ଆଉ ଖେଳରେ ଆପଣ ବ୍ରୋଞ୍ଜ ପଦକ ବି ପାଇଛନ୍ତି,
1: ଆଜ୍ଞା,
0: ତେବେ ଏଥିରେ ଆପଣଙ୍କୁ ସରକାରଙ୍କ ତରଫରୁ କ'ଣ ମାନେ ସମ୍ବର୍ଦ୍ଧନା ମିଳିଥିଲା ସେ ବିଷୟରେ କିଛି କହିବେ?
1: ଫାର୍ଷ୍ଟ ଯେତେବେଳେ କମନୱେଲ୍ଥ ଆଉ ନ୍ୟାସନାଲ୍ ଜିତିକି ଆସିଥିଲି, ତାପରେ ଶ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସାର୍ ମୋତେ ରୂପାର ଗୋଟେ ବୋଟ୍ ଦେଇଥିଲେ ସମ୍ବର୍ଦ୍ଧନା, ଆଉ ଗଣେଶୀ ଲାଲ୍ ସେଇ ଟାଇମ୍ରେ ଗଭର୍ଣ୍ଣର୍ ଥିଲେ, ତ ଗଭର୍ଣ୍ଣର୍ ତରଫରୁ ବି ମୋତେ ଫେଲିସିଟେଟ୍ କରାଯାଇଛି।
0: ତେବେ ଘରେ ମାନେ କାହାର ସବୁ ଏମିତି ପ୍ରେରଣା ଥିଲା କି ଆପଣ ବି ଏଇ କରାଟେ ମାଧ୍ୟମରେ ଆଜି ଏଇଠି ପହଞ୍ଚିବେ କହିକି?
1: ଘରେ ତ ଏମିତି କହିବାକୁ ଗଲେ ଖାଲି ବାବାଙ୍କର ହିଁ ହାତ ଥିଲା, ତ ବାବା ଗଲା ପରେ ଏମିତି କିଏ ସପୋର୍ଟ କରିବା ପାଇଁ ନଥିଲେ, ଯେମିତିକି ମମି ତ ଏସବୁ ବିଷୟରେ କିଛି ଆଇଡ଼ିଆ ନାହିଁ ଯେହେତୁ ସେ ଗୋଟେ ହାଉସ୍ ୱାଇଫ୍ ଥିଲେ, ତ ତାପରେ ପରେ ନିଜକୁ ନିଜେ ପ୍ରେରିତ କରିକି ମାଆ ବି ବହୁତ ସପୋର୍ଟ କରିଛନ୍ତି, ଏବେ ବି ମାଆ ବହୁତ ସପୋର୍ଟ କରୁଛନ୍ତି, କଣ୍ଟିନ୍ୟୁ ବି କରୁଛନ୍ତି।
0: ଆଚ୍ଛା, ତେବେ ଘରେ ଆପଣଙ୍କର ମାନେ ଆଉ ବି କିଏ ଏମିତି ଏଇ କଳାରେ ଅଛନ୍ତି ନା ଆପଣ ଖାଲି?
1: ନାଇଁ, ଘରେ ମୋତେ ଦେଖି ସାରିଲା ପରେ ପରେ ମୁଁ ଯେମିତି ପ୍ରାଇଜ୍ ଆଣିଲି, ମୋ ଭାଇ ବି ମୋ ପରେ ପରେ ପ୍ରେରିତ ହୋଇକି ସିଏ ବି ଏମିତି କରାଟେ ଜଏନ୍ କଲେ, ପ୍ଲସ୍ ସିଏ ଗୋଟେ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ୍ ୟୋଗା ପ୍ଲେୟର୍।
0: ଆଚ୍ଛା, ବହୁତ ବଢ଼ିଆ କଥା। ତେବେ ଆପଣଙ୍କ ମତରେ କରାଟେ କେବଳ ଯୁଦ୍ଧ କଳା ନା କି ଆତ୍ମରକ୍ଷାର ମାଧ୍ୟମ, ଆପଣ ଏଠି କ'ଣ କହିବାକୁ ଚାହିଁବେ?
1: କରାଟେ ଯୁଦ୍ଧ କଳା କହିଲେ କରାଟେ ଗୋଟେ ସ୍ପୋର୍ଟସ୍, ଗୋଟେ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ୍ ପାଇଁ ଆତ୍ମସୁରକ୍ଷା, କାହିଁକି ଆତ୍ମସୁରକ୍ଷା ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ଏଇଟା ଲାଇଫ୍ର ଗୋଟେ ପାର୍ଟ, ଯେମିତିକି ଆମେ କ୍ଲାସ୍ କରୁ ତ ସେଇଟା ଗୋଟେ ସବଜେକ୍ଟ ଥାଏ, ସେମିତି ଆତ୍ମରକ୍ଷା ଆମ ଲାଇଫ୍ର ଆମ ବଡ଼ିର ଗୋଟେ ପାର୍ଟ।
0: ତେବେ ଏଠି କୁହନ୍ତୁ, ମହିଳାମାନଙ୍କ ମନରେ କରାଟେ କିପରି ଆତ୍ମବିଶ୍ୱାସ ବଢ଼ାଇଥାଏ?
1: ଏଇଟା ସିର୍ଫ ବଡି ଉପରେ ନାହିଁ, ଏଇଟା ମେଣ୍ଟାଲି ବି ଆମକୁ ଷ୍ଟେବଲ୍ କରେ, ଯେମିତିକି ସପୋଜ୍ ଆମେ ଚେସ୍ ବି ଖେଳୁ ତ ସେଥିରେ ସିର୍ଫ ମାନେ ମାଇଣ୍ଡ ହିଁ ଆଡ଼୍ ହୁଏ, ଆମେ ଯେମିତିକି ଅନ୍ୟ ଖେଳ ଖେଳୁ ସେଥିରେ ବଡି ହିଁ ଆଡ଼୍ ହୁଏ, ଲେକିନ୍ କରାଟେ ଏମିତିକି ଆମକୁ ସେନ୍ସ ଅଫ୍ ହ୍ୟୁମର୍, ଯେମିତିକି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମ ବଡିକୁ କିଏ ଟଚ୍ କଲେ ଯେମିତିକି ଆମେ ଡାଇରେକ୍ଟ ରିଆକ୍ଟ କରିବା, ତ ଯେଉଁ ଫାର୍ଷ୍ଟ ରିଆକ୍ସନ୍ ବାହାରିବ ସେଇଟା ହିଁ ହେଉଛି ସେଲ୍ଫ ଡିଫେନ୍ସ।
0: ମାନେ ଯଦି ପ୍ରକୃତରେ କହିବା ମାନେ ଏଇ ଖେଳଟି କେମିତି ଖେଳାଯାଏ, କେତେ ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ ଖେଳାଯାଏ?
1: ଫାର୍ଷ୍ଟ କହିବାକୁ ଗଲେ ୟାର 2 ଭାଗ ଥାଏ, ଗୋଟେ ଥାଏ କାଟା, ଯେଉଁଟାକି ଫାର୍ଷ୍ଟ ଗୋଟେ ଆକ୍ସନ୍ ଯେଉଁଟାକି 3-4 ମିନିଟ୍ସର ଆକ୍ସନ୍ ଥାଏ, ତାପରେ ଥାଏ ଫାଇଟିଂ ଯେଉଁଟାକି 2 ଭିତରେ ହୁଏ, ଗୋଟେ ଥାଏ ମାନେ ଓପୋନେଣ୍ଟ ଫାଇଟିଂ, ଜଣେ ଡିଫେଣ୍ଡ କରେ ଆଉ ଜଣେ ଆଟାକ୍ କରେ, ତ ଆଟାକିଂ ଆଉ ଡିଫେଣ୍ଡିଂ 2-3 ପ୍ରକାରର ଥାଏ।
0: ତେବେ ମନରେ ଯେମିତି ଭୟ ଲାଗେନି, ଯେମିତି ମାରୁ ମାରୁ ଯଦି ବାଜିଗଲା ତ କେମିତି ସେ ଜାଗାରେ ଆପଣ ନିଜକୁ ପ୍ରସ୍ତୁତ କରନ୍ତି?
1: ଯେହେତୁ ଆମେ ସ୍ପୋର୍ଟସ୍ ଲାଇନ୍ରେ ଅଛୁ, ଇଞ୍ଜୁରି ଗୋଟେ ପାର୍ଟ, ଆଉ ଯଦି ଆମେ ଇଞ୍ଜୁରିକୁ ହିଁ ଡରିବା ତାହେଲେ ଆମେ ସ୍ପୋର୍ଟସ୍ରେ ହିଁ କ'ଣ ପାଇଁ ରହିବା? ମୋ ମତରେ କି ଇଞ୍ଜୁରି ଲାଇଫ୍ର ହିଁ ଗୋଟେ ପାର୍ଟ, ଲାଇଫ୍ରେ ବି ଆମକୁ ଏମିତି ବହୁତଟା ପଏଣ୍ଟ ଥାଏ, ଇଞ୍ଜୁରି ଦେଖାଯାଏନି ଲେକିନ୍ ବାଜେ, ମାନେ ଯେମିତିକି ଏଇ ଫର୍ମରେ, ଡିପ୍ରେସନ୍ ଫର୍ମରେ, ଏଙ୍ଗଜାଇଟି ଫର୍ମରେ, ତ ଇଞ୍ଜୁରି ତ ଆମ ଲାଇଫ୍ର ହିଁ ଗୋଟେ ପାର୍ଟ, ତ ଇଞ୍ଜୁରି ପାଇଁ ଆମେ ସବୁବେଳେ ରେଡ଼ି ଥାଉ।
0: ତେବେ ଆପଣ ମାନେ ବାହାରକୁ ଖେଳିବାକୁ ଯାଇଛନ୍ତି?
1: ଆଜ୍ଞା, ମୁଁ ବାହାରକୁ ଖେଳିବା ପାଇଁ ଯାଇଛି, ଓଡ଼ିଶା ବାହାରର ମ୍ୟାକ୍ସିମମ୍ ଷ୍ଟେଟ୍ସ ମୁଁ କଭର କରିସାରିଲିଣି।
0: ସେଠି କିଛି ମାନେ କୃତିତ୍ୱ?
1: ହଁ, ମୁଁ ବାହାରେ 3 ବ୍ରୋଞ୍ଜ, ଗୋଟେ ସିଲଭର, ଗୋଟେ ଗୋଲ୍ଡ ପାଇଛି।
0: ଆଚ୍ଛା, ତେବେ ଏ ଯେଉଁ ଖେଳ ଖେଳିବା ପୂର୍ବରୁ ଆପଣ ନିଜକୁ ମାନେ କିପରି ପ୍ରସ୍ତୁତ କରନ୍ତି ଏବଂ ଦୈନିକ ଆପଣ କେତେ ସମୟ ଦିଅନ୍ତି ଏହି କରାଟେ ଖେଳ ପାଇଁ?
1: ଦୈନିକ କହିବାକୁ ଗଲେ ସକାଳେ 2 ଆଉ ସନ୍ଧ୍ୟାବେଳେ 3। ସକାଳେ 2 ଯେମିତିକି ଖେଳ ଆଗରୁ ଆମର ଯେମିତି ୱାର୍ମ ଅପ୍ ଦରକାର, ତ ସକାଳେ ସେମିତି ଆମେ ୱାର୍ମ ଅପ୍ ଥାଏ, ସ୍କିଲ୍ସ ପ୍ରାକ୍ଟିସ୍ କରୁ, ଆଉ ସନ୍ଧ୍ୟାବେଳେ ଆମକୁ ଯେମିତି ରେଗୁଲାର ଆମେ କମ୍ପିଟିସନ୍ ପାଇଁ ପ୍ରିପେୟାର କରୁ ସେମିତି।
0: আচ্ছা, তেবে এই যে কারাটে খেল পাই মানে কিছু ওজনর রয়েছে কি?
1: আজ্ঞা, কারাটে খেলুছু তো বডি ওয়েট থাকে, যেমতি কি অধিক পতলা অধিক মোটা সহ লড়ি পারিবনি, অধিক মোটা অধিক পতলা সহ লড়ি পারিবনি, তো সেই হিসাবে ওয়েট ডিভাইড হুয়ে -40 -45 -50 -55 এমতি ওয়েট ক্যাটেগরিজ থাকে।
0: তেবে মানে খাইবা পিবারে কোন কেমতি আপনা রখন্তি?
1: খাইবা পিবারে মু তো কহিবি এমতি কিছু ডায়েট প্ল্যান তো নাহি, লেকিন মু পুরাপুরি ঘর খাইবা খায়ে। ইনফ্যাক্ট এমতি বি কহিবিনি কি মু বাহার খাইবা খায়েনি, মন্থলি ওয়ান ডে অর টু ডে আপন বাহার খাইবা বি খাই পারিবে, প্লাস ডেলি আপনক ডায়েট রে ঘর খাইবা ও গ্রিন ভেজিটেবল।
0: আচ্ছা, মানে সুস্থ খাদ্য খাইবা নিহাতি জরুরি।
1: আজ্ঞা।
0: আচ্ছা, তেবে এই কারাটে শিক্ষা কেউ বয়সরু মানে আরম্ভ জনে করি পারিবো?
1: কারাটে শিক্ষা জনে 3 বর্ষরু হি আরম্ভ করি পারিবো।
0: সেমিতি কিছু নাই মানে?
1: নাই, 3 বর্ষরু এবব আপন যেতি কি এজ যাই করি পারিবে।
0: আচ্ছা, কারাটে শিখলে শারীরিক স্বাস্থ্যরে কেমিতি কোন লাভ মিলিথায় সে বিষয়ে কিছু কইবে?
1: শারীরিক থেরে কহিয়াকু গলে শারীরিক মানে আমার বিকাশ হুয়ে, আমার হাইট বড়ে, হেলথ, ওয়েট, ভোক লাগে। মেন কথা হলা যেহেতু আম এথেরে কারাটে কহিয়াকু গলে মু যেতেবেলে জয়েন করিলি মু সেতেবেলে বেশি খাও নথিলি, হেলে কারাটে দ্বারা মু মো ডায়েট উপরে ধ্যান দেই পারলি, মতে ভোক লাগলা, মু খাইলি, কারাটে যোগু মো হাইট বি বড়িলা।
0: আচ্ছা, বহুত বড়িয়া কথা। তেবে কারাটে কি মানসিক শক্তি কু বৃদ্ধি করিথাই কি?
1: আজ্ঞা, কারাটে মানসিক স্তরের বহু জনকু কনফিডেন্স দিয়েছি, আউ যেহেতু এর না হি হচ্ছে কারাটে মানে আত্মরক্ষা, তো নিজের উপরে বহু সেলফ কনফিডেন্স আসি যায় কারাটে শিখিলা পরে।
0: আত্মরক্ষার কারাটে কিপরি মানে সাহায্য করতে সেই বিষয়ে কিছু কইবে?
1: আত্মরক্ষার কারাটে সাহায্য করিথায় যেপর কি আমি কারাটে ডেলি প্র্যাকটিস করু, তো আমার এমতি কনফিডেন্স হয়ে যায় কি আমাকে যাহা বি সিচুয়েশন হব, যেতে কি জন বি আমার সামনে আসন্তু আমি তাঙ্কু সামনা করি পারিবা। আম কাম হচ্ছে নিজকে রক্ষা করিবা, নিজকে যেমতি রক্ষা করে কি আমি পাখ পড়িশা কি কোঠি বি পুলিশ সিএ হলে আমি হেল্প নেই পারিবা।
0: তবে বিদ্যালয়ের কারাটে শিক্ষার আবশ্যকতা রয়েছে কি?
1: অবশ্য, কাহিঁকি আজিকালিকা দুনিয়ারে সে ঝিও হোক বা পুয়, মো হিসাবে সমস্তে কারাটে শিখিবা দরকার। এই দুনিয়া এমতি হয়ে গেল কি সমস্ত অনসেফ, তো যদি আমি কারাটে শিখিবা নিজকে বি বঞ্চাই পারিবা, তা সাংগে সাংগে নিজ সাংগসাথি নিজ রিলেটিভ সমস্ত বঞ্চাই পারিবা।
0: তবে গ্রামাঞ্চলের বি সেমতি মহিলা মানুষ কারাটে কেতে উপকারী বলে আপনার ভাবুছেন?
1: গ্রামাঞ্চলের বি বহু জরুরি, যেহেতু গ্রাম্যরে এমতি বহুটে অছন্তি যে মানে কি স্কুল যাও নাহান্তি, এমতি কারাটে পাই বি বেশি ইয়ে নাহি, স্পোর্টস পাই বি বেশি ফ্যাসিলিটি নাহি, তো আত্মসুরক্ষা অ্যাটলিস্ট সমস্তঙ্কু সবু ঝিও হোক কি পুয় সমস্তঙ্কু জানিবা দরকার।
0: তবে ম্যাডাম এটি আপনার পাই আউ গোটিয়ে প্রশ্নটিয়ে রয়েছে, কারাটে মহিলা সশক্তিকরণের কিপরি ভূমিকা নিভাই থাকে?
1: মহিলা সশক্তিকরণ কহিলে যেহেতু এটা আত্মসুরক্ষা মহিলা মানঙ্ক পাই এটা বহু জরুরি। আজিকালিকা দুনিয়ারে যদি আপন নিজকে ধ্যান দেবেনি, নিজ উপরে কিছু কাম করিবেনি, আত্মসুরক্ষা শিখিবেনি, কালিকা ডেটরে যাইকি আপন রাতে 12টা গোটে বেলে রোডরে চালি পারিবেনি, সুরক্ষিত ই করি পারিবেনি। যদি আপন এই জিনিসটা শিখিথিবে তাহলে গোটে 2টা 3টা আপনার পাই কিছু দিন রাতে সবু সমান হয়ে যাব।
0: তবে কারাটে শিখিবা পাই মানে শারীরিক ক্ষমতা কোন কোন রয়েছে?
1: শারীরিক ক্ষমতা কহিলে ফিজিক্যালি ফিট রহিবা দরকার, এবং কারাটে জয়েন কলে সমস্তে ফিজিক্যালি ফিট হয়ে যাতে। আউ এমতি আম কারাটে এমতি বি অছি অলিম্পিকরে কি ডিসেবল মানে বি কারাটে শিখি পারিবে।
0: আচ্ছা, তবে আপনাকে কি শিখাইছিলে?
1: ফার্স্ট মো গুরু থিলে সেনসাই রাজীব কুমার সিং, তারপরে আম মেন গুরু হেডন্তি সিহান হরিপ্রসাদ পটনায়ক, উৎকল কারাটে স্কুল, ভুবনেশ্বর।
0: আচ্ছা, ভুবনেশ্বর আপনি শিক্ষা লাভ করলে?
1: আজ্ঞা, ফার্স্ট রাউরকেলায় জয়েন করলে, তারপরে ভুবনেশ্বর।
0: আচ্ছা, বহুত বড়িয়া কথা। তবে কারাটে ভয়কু দূর করি পারে কি?
1: আজ্ঞা, কারাটের ফার্স্ট ডে জয়নিং রে হি আপনার ভয় ভুলি হি যাবে। ফার্স্ট কথা তো যেতবে মু ফার্স্ট দিন জয়েন করলি আপনার কারাটে বিষয়ে ভাবি বিলি, তো মতো ফার্স্ট লাজ লাগুলা কি কোণ হব কোণ নাই, তাপরে যেতবে মু দেখিলি কি এটা মো জোন্র গেম, মো টাইপ্র গেম, তাপরে মু সেতবে মিশিগলি। হলে আমার গেমরে ঝিও কিংবা পুয়র ডিফরেন্স নাই, মানে কহিয়াকু গলে ঝিও পুয় মিশিকি যেতবে খেলিলু আউ কনফিডেন্স বড়িগলা, হলে এই গেম খেলিয়াকু আউ মজা লাগিলা।
0: আচ্ছা, কারাটে শিক্ষা দ্বারা সমাজকু কোন সন্দেশ মিলিথায়?
1: কারাটে শিখিবা দ্বারা সমাজকু এটা শিক্ষা মিলিথায় কি যেহেতু আমি নিজ সুরক্ষা নিজে করি পারুছে, তাহলে আমাকে অন্য জনক উপরে নির্ভর হবা কোন দরকার।
0: কারাটে শিক্ষার শৃঙ্খলা কিপরি বিকাশ রয়েছে?
1: কারাটে অলরেডি গোটে ডিসিপ্লিন গেম, কাহিঁকি এথেরে বহুত সে রুল রেগুলেশন থাকে, এমতি কহিয়াকু গলে প্লেয়ার মানে রুল রেগুলেশন ভিতরে রুহতি, রেফরি মানে বি রুল রেগুলেশন ভিতরে রুহতি, বহুত সা ফাউলস থাকে, ইঞ্জুরি হলে বি তার অলগা ডিফরেন্ট ডিফরেন্ট টাইপস থাকে, তো কারাটে হি গোটে ডিসিপ্লিন গেম। আমি তো কহিবি স্পোর্টস হি বহুত ডিসিপ্লিন করে দিয়ে গোটে মানুষকে।
0: ତ ମ୍ୟାଡ଼ାମ୍, ଏ ଭାଗରୁ ଆପଣ ଯେମିତି କହିଲେ କି ଆପଣ ବାହାରେ ଯାଇକି ବ୍ରୋଞ୍ଜର ବି ପଦକ ପାଇଛନ୍ତି, ତ ଆପଣଙ୍କୁ ସେଇ ଯେତେବେଳେ ଆପଣ ଜିତିଲେ ଆଉ ପାଇଲେ ଏଇ ଜିନିଷଟି, ତ ଆପଣଙ୍କୁ ମନରେ କ'ଣ ମାନେ ଆସିଥିଲା?
1: ଫାର୍ଷ୍ଟ ଯେତେବେଳେ ଜିତିଲି ମୁଁ 8 ବର୍ଷ ଏଜ୍ରେ ଥିଲି, ମୋତେ ଏତିକି ମନେ ନାହିଁ, ହେଲେ ଯେତେବେଳେ ଗୋଟେ

আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু কার্যক্রম প্রচার করা যাচ্ছে 102.6 MHz যোগে প্রচার করছি এনসিইআরটি প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আজ শুনবা এহরা 1297 ভাগ।

শ্রোতা বন্ধু, এবে শুনিলে লক্ষ্মীনারায়ণ বেহেরা এবং সুশ্রী মিশ্রঙ্ক যুগল কণ্ঠরে প্রেমচাঁদ পটনায়কঙ্ক রচনা, এবং তা পূর্বরু শুনিলে প্রেমচাঁদ পটনায়কঙ্ক

রচনা, কণ্ঠশিল্পী থিলে সুশ্রী মিশ্র। শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিয়া পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছু, 7008248758। এথর আসন্তু শুনিবা উপেন্দ্র কুমার মিশ্রঙ্ক কণ্ঠরে ভ্রমরভর ছাটোইঙ্ক রচনা।

শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রক পাথেয় করে 8 জুন 1936 আরম্ভ হয়ে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী 90 বর্ষ ধরে নিজের যাত্রা অব্যাহত রাখিছে। আভব হয়ে পারিছে আপন মানাই, অর্থাৎ আমার সমস্ত শ্রোতা বন্ধুপাই। এথিপাই আপন মানুষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনার টিউন করেছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকে। এবে প্রসার করছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত। এই ক্রমে আজ আসন্তু শুনিবা এর 412তম ভাগ। প্রযোজনা সুহাস মহান্তি, সঙ্গীত পরিচালনা তারাকান্ত পণ্ডা।

0: শ্রোতা বন্ধু, রক্তদান মহত দান, বিন্দুয়ে রক্ত অমূল্য জীবন পাই অপরিহার্য। রক্ত বিনা কেহি যেপরি আখি ন বুঝে সেথিপ্রতি সজাগ হওয়া উচিত। এবে সরকারি ও বেসরকারি স্তরের অনেক রক্তদান শিবির আয়োজন করা যাচ্ছে। লোক মানে স্বইচ্ছার আসি রক্তদান করছেন। আগকু আসুছি বিশ্ব রক্তদাতা দিবস। এই অবসরে স্বেচ্ছাসেবী সংগঠনগুড়িক রক্তদান শিবির আয়োজন করে লোককে রক্তদান সম্পর্কে সচেতন করাইবে। সরকারি স্তরের মধ্যে এ দিগরে পদক্ষেপ নিয়াযিব। তেবে শতাধিক থর রক্তদান করে পুরস্কৃত হয়েথিবা রক্তদাতা ডক্টর বদ্রী মিশ্রঙ্ক অনুভূতি সম্পর্কে আসন্তু তাঙ্করি মুহর শুনিবা।
1: রক্তদান মহাপুণ্য। এমিতি অনেক বর্ষ তলে যেতবেলে লোকমানে রক্ত দেওয়া পাই প্রস্তুত নথিলে, সেতবেলে রিক্সাওয়ালা ট্রলিওয়ালা সাধারণ রোগীমানক পাই হসপিটাল দ্বারে 20 টাকা পাই রক্ত দেওয়া পাই সই যাওছিলা। সে ভাবুছিলা এইখানে মো পরিবার আজি চলে যাব। সে পরিস্থিতি যেতবেলে অতিশয় হেলা 1975 মসিয়ারে কেন্দ্র সরকার স্থির কলে যে এই স্বেচ্ছাসেবী মানক ডাকিবা এবং আমি তাকে যেমিতি হলে রক্তদানটা গোটে স্বেচ্ছাসেবী মাধ্যমে করিবা। এবং 1975 মসিয়ারু সেটা বড়িলা। এবং মোর সৌভাগ্য যেতবেলে মতে মাত্র 17 বর্ষ মো জীবনর প্রথম রক্তদান। সেতবেলে রক্তদানর সময় 18 বর্ষ থিলা 50 বর্ষ। আর সেতবেলে রক্তদান আরম্ভ হলা আস্তে আস্তে সাধারণ লোক মানুষ আমি রক্ত দেওয়া পাই মোটিভেট কলু। কলেজ পিলা মানুষ সাংকে নেলু, যে জস্ট গ্রাজুয়েট পাস করলে তাকে আমি রক্ত দেওয়ার কার্যক্রম আরম্ভ কলু। এবং যেতবেলে মোর জীবনর অনেক রক্তদান করছি, মু 123 রক্তদান করছি, কিন্তু মো জীবনর সবুঠ চিত্তাকর্ষক রক্তদান হয়েছিল যেতবেলে মহাবাত্যা এরসমারে 1999 মশিয়ারে মো এককালীন গোটে ইউনিট দেওয়া কথা, এককালীন গোটে সময় তিনটা ইউনিট দিয়েছিল জন বুড়া লোকের আবশ্যক পড়েছিল এরসমারে। এবং পরবর্তী অবস্থায় 2001 গুজরাটর কচরে সেতবেলে রক্তদান কলি। এবং তাঠার অধিক মর্মস্পর্শী ছিল মোর রক্তদান যেতবেলে নেপাল 2015 কাঠমান্ডু এপ্রিল ভয়াবহ ভূমিকম্প হেলা সেতবেলে রক্তদান কলি। এই যে রক্তদান করিবার সীমা 18 বর্ষরু সরকার বড়াইলে 65 বর্ষ। এই 18 বর্ষরু 65 বর্ষ বড়াইবা দ্বারা মো সুযোগ মিলল, মু শতক রক্তদাতা হয়ে পারি। এবং আস্তে আস্তে আস্তে আস্তে 100 রু অধিকা হয়ে মু 163 রে পৌঁছি পারি। এবং সাধারণ রক্তদাতা জানিয়া দরকার যে আমি যে রক্ত দৌছে আমার দেহের যে শূন্যতা সৃষ্টি হচ্ছে, সেই সময়ের যে শূন্যতা সৃষ্টি হচ্ছে, যে ইউনিট আমার যাচ্ছি সেই ইউনিটটা মাত্র 7 মিনিটের গ্যাপ ফিল আপ করছি। আমি সেই রক্তর যে ধারাটা যে শিরার সে নৌ শিরার যে জয়েন্টটা মাত্র 7 মিনিটের ফুল হচ্ছে, কিন্তু আমি তাকে পরিপুষ্ট হওয়া পাই মানে ভিটামিন যুক্ত হওয়া পাই তাকে লাগুছি পাখাপাখি 3 মাস। তেমন আমি রক্তদানটা কু সীমা রক্ষা যাই 3-4 মাস ভিতরে জনে রক্তদান করব। কিন্তু 18 বর্ষর 65 বর্ষর কথা রয়েছে, তাতে রয়েছে বিশেষ ভাবে গোটে ওজনর জায়গা যেটা কি 50 কেজি হওয়া দরকার। প্রায়ত ঝিও মানে প্রায় সেখানে কম দিকে, কারণ সেমানকর ওজন 50 কেজি প্রায় হুয়ে নাই, 45-48 ভিতরে বহু ঝিও রয়ে যাতে। এবং তাছাড়া বড় জিনিস হয়েছে যে বর্তমান সাধারণ ভাবে লোক জানি না, জাঁয়া আবশ্যকতা যে আমার হিমোগ্লোবিনটা সে সংখ্যাটা আমার রহিয়া কথা মিনিমম 12। যদি 12 রু কম অছি আমি রক্ত দিয়েছে এবং বাইচান্স আমার গোটে আক্সিডেন্ট হয়েছে কি অসুবিধা হয়েছে, আমার 1% মাইনস হয়ে গেলে আমার দেহের হিমোগ্লোবিন সংখ্যাটা 11 কু পড়ে আসবে। তেমন প্রায় যে রক্ত দিকে মু তাঙ্কু নিহাতি নিবেদন করবি যে সে কুহতু বা ঝিহতু চিন্তা করতু 12% যেমিতি হলে তার হিমোগ্লোবিন থাকা দরকার। সেথিলে কোণ হব না আপনার রক্ত আপনার জমা দুর্বল হবে না। এবং রক্ত দেলে জন দুর্বল হুয়ে না, ইয়ার যদি প্রমাণ যদি কুহযায় তাহলে ওড়িশায় মু যেতবে প্রথমে রাষ্ট্রপতি ঠার পুরস্কার পাইলি সেতবে প্রমাণ হয়েছিল যে ক্রমাগত রক্তদান করার দ্বারা মোর আজি পর্যন্ত ব্লড প্রেসর হয়ে নাই কি ডায়াবেটিস হয়ে নাই, অথচ মতে 68 প্লস বয়স হেলা। মু যেহেতু ক্রমাগত রক্তদান করুছি, মু সবলে সতেজ অছি, মু দৌড়ুছি, মু এজে মু অনুভব করুছি যেমিতি মু 50 বর্ষর যুবকটিয়ে। তেণু রক্তদান যেমানে করুছন্তি সেই দানটা সাধারণ কথা নুহে, কু জন্মর পুণ্য থিলে জনে জনকু রক্ত দেব, জনে জনকর জীবন বঞ্চাইব। তেণু আমি যাহাকু বঞ্চাইলে সে লোক হয়তো আমাকে চিনি না পারে, কিন্তু আমাকে সেই যে আনন্দ লাগিলা, আমাকে যে সেই যে নৈসর্গিক সুখ লাগিলা, আমি ঠাকুর দর্শন কলে যে সুখ, জনকু রক্তদান দেইকিরি সে যে আত্মতৃপ্তি মিলে সে সুখ তা সহিত মধ্যে সমান বলি আমি বিবেচনা করু। কারণ আপনার দেখুন যে লোকর আবশ্যকতা রক্ত অছি, সে রোগীর আক্সিডেন্টরে মু বহুত লোকঙ্কু রক্ত দিয়ে, অনেক থ্যালাসেমিয়ার পেশেন্টকু রক্ত দৌছি, অনেক কর্কট রোগী যেমানকে দরকার তাকে রক্ত দৌছি, সেমানকু মোর যে হস মতে লাগে সে হস মো পিলাঙ্ক পাইঁ গোটে আশীর্বাদ হয়ে যায়। এবং যুবক মানে সেথিপাইঁ অধিকর অধিক এথিপাইঁ আসিবা দরকার, কারণ আমি যদি এ বয়সরে মধ্যে রক্ত দেওয়াকু আগ্রহ রয়েছে, যুবক মানে 18 বর্ষকু অতিক্রান্ত করুছন্তি, সেমানে যদি রক্ত দেওয়া আরম্ভ করিবে সেমানকু জীবনরে কেবে বড় রোগ হেব নাই, সে সবুবেলে নিরোগী রহিবে বলি মানে মু নিহাতি ভাবরে আশা রাখুছি। আউ আমি সাধারণ ভাবে যদি আমি বিচার করিবা দেখন্তু তার ভিতরে মধ্যে দুঃখ রহুছি, জনে লোক আশা করুছি যে ব্লড টিকে আমার দরকার, আমি বয়স্ক লোক আমি তাকে ব্লড টে দৌছে, যে আমি যেটা ব্লড টি দান দেলে আমি রক্ত দৌছে তা বদলরে আমি কেবে টঙ্কাটে বি নেই নাই না। রক্তদান শিবির হচ্ছে আপনার দেখুন রক্তরে পয়সা পত্রর ব্যবসায় হুয়ে নাই, কি রক্ত দেলে কাহার 5 টাকা নিয়ে নেই, কিন্তু সে চাহে যে কাহার গোটে খুশি কাহার গোটে হস, নাহলে কৃতজ্ঞতার পদে শব্দ। ଆଜିକାଲି କିନ୍ତୁ ହେଇଛି କଣ ନା, ଆମେ ଯାହାକୁ ରକ୍ତ ଦଉଛୁ ଲକ୍ଷ୍ୟ କରୁଛୁ, କିଛି କିଛି ଲୋକ ଏତେ ସ୍ୱାର୍ଥପର ହେଇଛନ୍ତି, ରକ୍ତ ମୁଁ ଦେଲି ମନେ କର କି ଜଣେ କେବେ ଯୁବକକୁ ଆମେ ଗୋଟେ ଇନ୍ସପାୟର କରି ତାକୁ ଦେଲୁ, କିନ୍ତୁ ସେ ତା ରକ୍ତଟି ଦଉଛି ତା ପାଖକୁ ସେ ବୟସ୍କ ଲୋକଟି ସୁସ୍ଥ ହଉଛି, ଯଦି ପଦେ ଖାଲି କହନ୍ତା ବାପାରେ ତୋ ରକ୍ତ ମତେ ଜୀବନ ଦେଲା, ଏଇ ଯୋଉ କୃତଜ୍ଞତାଟା ତାକୁ ଆହୁରି ବଡ ଲାଗନ୍ତା, ତା ମନରେ ଗୋଟେ ନୂଆ ଅନୁମାଦନ ଆସନ୍ତା, ଏଇଟା ଗୋଟେ ଅଭାବ ରହୁଛି। ଆଉ ଆଜିକାଲି ଲୋକ ପ୍ରାୟତଃ ବି ହେଲେଣି, ଅନେକ ଲୋକ ଯୋଉମାନେ ଯଦି ଆମେ କହିବା ଧନିକ ଶ୍ରେଣୀର ଲୋକ, ବ୍ୟବସାୟିକ ଲୋକ, କିଛି କିଛି ଲୋକ ଅଛନ୍ତି ଯୋଉମାନେ ନିଜ ଘରର ପରିବାର ଲୋକ ରକ୍ତ ଦେବାକୁ ପ୍ରସ୍ତୁତ ନୁହନ୍ତି, ନିଜ ବାପ ପାଇଁ ପୁଅ କହୁଛି ଯେ ମୁଁ କେବେ ଦେଇନାହିଁ, ଏମିତିକି ନିଜ ସ୍ତ୍ରୀ ପାଇଁ ତା ସ୍ୱାମୀ କହୁଛି ମଉସା ମତେ ଭାରି ଡର ମୁଁ କେବେ ଦେଇନାହିଁ। ଚିନ୍ତା କରନ୍ତୁ, ଯଦି ତମେ ତମର ସ୍ତ୍ରୀ ପାଇଁ ଦଉନାହ, ତମେ ତମର ବାପା ପାଇଁ ଦବାକୁ ପ୍ରସ୍ତୁତ ନାହ, ତାହେଲେ ମୁଁ କାହିଁକି ତମକୁ ରକ୍ତଟେ ଦେବି। ତେଣୁ ବେଳେବେଳେ ମଧ୍ୟ ଯୁବ ଗୋଷ୍ଠୀ ଭିତରେ ଏଇ ଦୁଃଖ ମଧ୍ୟ ଆସୁଛି। ତେଣୁ ଆମେ ନିବେଦନ କରିବା ସମସ୍ତଙ୍କୁ ଯେ ପ୍ରଥମେ ଯଦି ନିଜେ ରକ୍ତ ଥରେ ଦେଇନଥିବା, କାଲି ଯଦି କୌଣସି ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଲା, ନିଜ ରାସ୍ତାରେ ସ୍ତ୍ରୀଟି ପଡ଼ିଗଲା, ଯଦି ବାପାର ହଠାତ୍ ଦେହ ଖରାପ ହେଇଗଲା କି ମା ହଠାତ୍ ଆଫେକ୍ଟ ହେଇଗଲା, ଯୋଉ ବ୍ଲଡ୍ ଦେବାକୁ ପଡିବ, ଯଦି ଆମର ଅଭିଜ୍ଞତା ନଥିବ ତାହେଲେ ଆମର କେବେ ସେ ବିଷୟ ହବ ନାହିଁ। ତେଣୁ ରକ୍ତଦାନ ଯୁବକ ମାନଙ୍କୁ ମୋର ନିବେଦନ, ରକ୍ତ ଦିଅନ୍ତୁ, ମହାପୁଣ୍ୟ କରନ୍ତୁ, ଇଏ କଣ କହୁଛି ନ କହୁଛି ବଡ କଥା ନୁହେଁ, ଆଗେଇ ଯାଆନ୍ତୁ, ସେ ରକ୍ତଦାନର ଆନନ୍ଦରେ ଉତ୍ଫୁଲ୍ଲିତ ହୁଅନ୍ତୁ, ଠାକୁର ଦର୍ଶନ କଲାବେଳେ ଯୋଉ ଆନନ୍ଦ ସେଠୁ ଆହୁରି ଆନନ୍ଦ ଉପଲବ୍ଧି କରନ୍ତୁ, ଦେଖିବେ ଆପଣଙ୍କର ଦେହ ସୁସ୍ଥ ରହିବ, ନିଶ୍ଚୟ ନିରୋଗୀ ରହିବେ।

0: জোহার মঙ্গরু দাদা।
1: জোহার জোহার জোহার জোহার।
0: আর আমার চাষি ভাই বোন মানকে জোহার।
1: হই হই জোহার। আর স্বাগত আজির আমার কিষান বাণী কার্যক্রম।
0: হই দাদা হই। আর চাষি ভাই বোন মানে আপন মানে তো জানিছন আমার এই কিষান বাণী কার্যক্রম যেটা আছে এটা আমার কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারঙ্কর তরফ নু প্রসারণ করা যিছে।
1: হই গা হই।
0: আর দাদা ই আমার আকাশবাণী নবে বর্ষ পূর্তি করে গেলান। আর এতকি দিন ভিতরে আমার কার্যক্রম মানে জীবন জীবিকা দুঃখ সুখ হস খুশি কেতগুড়ি কার্যক্রম মানকে দেলান। আর আমি হসিছু হসাইছু লোক মানকে জানকারীর কথা মানকে শুনেছু গীত শুনেছু কেতে বড়িয়া বড়া কার্যক্রম মানকে দেইছু। আর এমতান আগকে আমি দেই চালিথিমু। আর আমার ভাই বোন মানে এইসব কথা মানকে নিহতি ধ্যান দেবে আর আমাকে এটা হি সহযোগ করুবে
1: বলে
0: দাদা দেখুছ বর্ষা পানি টিকে রচে বি মারলান।
1: হই হই মারলান। আর আমি তো এখানে সবুদিন কহুছু যে এতকি মিলিমিটর তক বর্ষা হবা বলি করে নিকে।
0: হই দাদা
1: বলে কেতবেলে আমার আড়ে হি নি হবার বলে আমি ভাবুছ আমি যেটা বতালা সেটা ভুল হয়ে গলা কি কেন। হেলে আমার অলগা সাইডর ভাই মানে কহুছেন কি আমার দি বর্ষা হয়েছে হো তোমার দি কেনটা।
0: হই দাদা ই হাওয়া পানির কথা কহি পারব কেন।
1: হই হই। আর ই যে খবরটা আমি যেটা জনাওছু সেটা তো পুরা সুন্দরগড় জেলা ভিতর কথা হয়নি কেন।
0: হই দাদা এই
1: সুন্দরগড় থি হারাহারি ই হিসাব ন বর্ষা পান হয়ে পারে বলি করে সূচনাটা আমি দেউছু।
0: হই হেনতা পুরা সঠিক কহি নি পারু ন।
1: হই হই হই। হেলে ই যে বর্ষা পান যেটা কেতে হেবা নি হেবা কেন বরস ভল হেবা নি হেবা ই সবু নির্ভর করছি আমার এই যে জঙ্গল ঝাড় পায়ন পবন কেনতা রয়েছে সেই হিসাব নু নি কে।
0: হেলে দাদা মুই তো ভাবুতরি নি আমার যে পরব তিহার বার নি এসি কে।
1: হই হই
0: বলে ই সময়া মানকে টিকে বর্ষা হেসি বাগির।
1: দেখো আগ্রর যেন ভাই বহিন মানকে
0: হ্যাঁ
1: কেনতা করে বুঝাতে যে কি সমিয়াথি বর্ষা হেসি বলিকি সেটা হেলা তোমার সেই সমিয়া আখে পাখে এই যে পায়ন পাগ এনতা বনি যাওতিলা ভারত দেশ নে যে সেটা সেই পরবর নাথি বর্ষাটা হেউছে বলিকি কহি হেউতিলা।
0: হই সুব হেই গলা বাগি লাগ।
1: হই হই হই। কিন্তু এখন তুমি যাও তো কহো কি যে রথযাত্রা বেলে পায়ন আসি বহুত তোর দেখিছ বর্ষা পায়ন বিলকুল নি আসি।
0: সত্যি দাদা দেখো তো ই আমার অখি মুঠি ধরলা কেবে।
1: হুম
0: হেলে ই চাষবাস আরম্ভ হয়েছে
1: ইহাদে
0: হেইটা আগে কহুতলে যে আমার সে যাত্রা বেলকে আমি আমার লটা বাছুছিল রূপা বিড়া করতে বেজিন।
1: হেলে হেই বাগের কথা হয় যে এই যে পর্বপর্বাণী মানকর সঙ্গে বর্ষা পানকে জুড়বাটা মানে সহজ হচ্ছিল মানে লোক মানকে বুঝাবার লাগি ভাব তো গোটে গাঁর যেতকি ভাই বোন মানে থিবে গোটে পণ্ডিত লোক থিবা সবকে কেতে বুঝাবা কহ তো।
0: সত্যি তো দাদা
1: এনতা হেলে এনতা হেসি আড়ু ঘূর্ণি বাতিয়া হেসি বেলে উপরকে পানটা উঠছি তার বাদে বুলি বোলা করি হেদি আইসি বেলে সেখানে সে টিকে থন্ডা হেসি আড়ে ইয়াড়ে গরম হেসি এইসব যে টেকনিক্যাল কথা আছে সেটা কে বুঝাই পারব কে সবকে।
0: নি হুয়ে দাদা হেলে আমি জানুছি সময়তে টিকে রচে মঝি মঝিরে বর্ষা আসে হেলে এই দিন যদি শুভ দিনটা পড়ি গেলা কি পূজা পার্বণ পড়লা বেলে পুরা এই দিনটা বঢ়িয়া আছে আর এই দিনে বর্ষা হেসি আমি কহুছি নি কেন।
1: হেলে বর্ষাটা যেন হেউছে আর ভলসে হেবা বলে আমি ভাবুছু বলে আমাকে কানা করবার লাগি পড়বা কহত।
0: দাদা আমাকে তো পরিবেশকে বচে পড়বা পহিলা আর ইতা লাগি কহিলা বেলকে আমার গছ লতা আমি যেটা জগিয়ে চকিয়ে যাহা বি অছে তার যতন পাতনটা নিহাতে জরুরি আছে।
1: হই হই হই এটা হি মুখ্য কাম আইনি কেন।
0: হই দাদা
1: হেতকি করে দেলে আমার পরিবেশ ঠিক রহবা আর বর্ষা পানি ভয় লেলে ধান চাষ বনে করে হেবা গা।
0: হই দাদা হেলে দেখো আজকাল তো দেখুছ ছুয়া মানকর ছুটি ফুটি অছে আর সবে ছুয়া গেলে ঘরে রহি রহি করে অস্কটে গলে ন।
1: হই গা হই
0: আউ কেনে টিকে ই গলা আমার সাবিত্রী ব্রত হেলা টিকে সিয়াড়ে বতকা বতকি হেলে আর ইহাদে টিকে শীতল ষষ্ঠী নে বতকা বতকি হেমে।
1: হই হই হই
0: এটা দিন মানে চালুছে আউ ই আমার দেশ ভুই গাঁ ঘর তো উথুল পুথুল হেউছে এটা যদি ভাবমা বলে তো কেনতা কেনতা লাগি যিস ন। হেলে চালো গা মনকে টিকে শান্তি করলা বাগির গীত পদে অধে শুনমা।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আজির হ্যালো রাউরকেলা কার্যক্রমকে আপনমানকু অনেক অনেক স্বাগত জনাউছি। মু আপনক রেডিও সাথী শুভশ্রী। কার্যক্রমটিকে প্রযোজনা করিছন্তি বসন্ত কুমার স্বাইন। যেমতি আমি সমস্ত জানিছে, আজি হচ্ছে মাসর শেষ হ্যালো রাউরকেলা কার্যক্রম। তেণু এই ক্রমে আজি শুনিবা আপনমানক অনুরোধ ক্রমে ওড়িয়া চলচ্চিত্রর গীত। তেবে আসন্তু আরম্ভ করিবা আজির কার্যক্রম। দেখিবা আজি ফোন করলে প্রথমে কে অছন্তি। হ্যালো
1: হ্যালো, জুহার
0: জুহার, আপনক মধ্যে কে কোথিলে?
1: বিক্রম ভাই বরপালি।
0: আজ্ঞা আজ্ঞা, বিক্রম ভাই কেমতি অছন্তি?
1: ভালো চানানে আউ
0: আপনকৰ সেটি কেমতি কাল বৈশাখী কিবা কিছু খেয়া খেতি হৈছে কি?
1: নাই নাই, কাল বৈশাখী তো হেনি আইয়া, গরম বেছি,
0: বহুত গরম হৈছে নে?
1: আজ্ঞা
0: আজ্ঞা, আৰু কিছু দিন পৰে বোধহয় মৌসুমী আসি যাব।
1: হ্যাঁ স্যার, 5 তারিখ তো কোচেন দা ইয়া মৌসুম ভাই আসি যাব, আমার কিন্তু বলে 10-15 তারিখ পৌঁছে যাব।
0: আজ্ঞা আজ্ঞা, কোন তো আজি কোন গীত শুনাই দেবা ওড়িয়া চলচ্চিত্রর?
1: আজি দে দিল আজ্ঞা ফুল চন্দনর, যে ফুল কহনা কহি যে
0: অনুরোধ গীতটি।

শ্রোতাবন্ধু, এই সুন্দর গীতটি সহ শেষ হল আজির হেলো রাউরকেলা কার্যক্রম। তেবে আপন মানে যদি চাহুছেন আমার এই কার্যক্রমে অংশগ্রহণ করে আপনার অনুরোধর গীত শুণবা পাই আমাকে আমার ফোন নম্বরে ফোন করন্তু। আমাকে ফোন করিবার নম্বরটি হল 0661 247 0154। নম্বরটি আউথরে ইংরাজিরে কই রাখুছি 0661 247 0154। আমার এই কার্যক্রম আপনার ফোন কল রেকর্ড করা যায় প্রত্যেক গুরুবার দিন পূর্বাহ্ন 10:30 থেকে 11:30 পর্যন্ত। তেবে আমাকে এই নম্বরে কল করন্তু এবং শুনন্তু আপনার অনুরোধর গীত। সেতবেলে যে শুভশ্রীকে বিদায় দিয়ন্তু। রহুছি, নমস্কার।

শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সখায় মন্ত্রক পাথেয় করে 8 জুন 1936 আরম্ভ হয়ে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী। সেই দিন সে নিজের যাত্রা জারি রাখিছে। সবু বর্গর শ্রোতা দৃষ্টি রাখি কার্যক্রম মান প্রসারণ করা সহ সময় সহ তাল দিয়ে আগেই চালছে সেই অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী। নবে বর্ষে পদার্পণ করেছে। এই পরিপ্রেক্ষী আপনার বিশেষ করে আমার সমস্ত শ্রোতা মানুষ অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। এথর আসন্তু শুনিবা মেরে জীবন সাথী কথাচিত্রের গীত। গীত রচনা সমীর, সঙ্গীতরে সজাইছন্তি নদীম শ্রবণ, কণ্ঠদান করেছন্তি সোনু নিগম।

শ্রোতা বন্ধু, এই গীত সহ শেষ হলো সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা স্টুডিও হলির সময় বর্তমান রাতে 8টা বাজি 45 মিনিট হওয়া যাচ্ছে। পরবর্তী কার্যক্রম সমাচার সন্ধ্যা ও ইংরাজির সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি, এবং তাপরে পরে রয়েছে বিবিধ ভারতীয় রাষ্ট্রীয় সেবা কার্যক্রম শুনিপারে অল্প সময় মধ্যে।

0: শ্রোতাবন্ধু, সৃজনীকার গল্প পৃষ্ঠার আম সময়ের জনে পরিচিত যুব কথাকার শিবাশিষ পাঢ়ী, এযাবত তাঁকর আশার আলোক, সেই ধারে হস, শূন্য হস্তা, সারা আকাশ, মঝিকান্থ এবং বদলুথিবা মানিষ, এইভাবে ছগোটি ক্ষুদ্র গল্প সংকলন প্রকাশিত। তেবে সৃজনীকার গল্প পৃষ্ঠার আসন্তু শুনিবা তাঁকঠু তাঁকর ক্ষুদ্র গল্প।
1: গল্প ধূপর বাসনা। সেদিন থিলা বুধবার, হাটপালি, সময় হেউথিলা দিন এগারটা। সাধারণত এই সময়রে মু কেবে ঘরে রহি নাহি, কিন্তু সেদিন সামান্য অসুস্থতা অনুভব করুথিবারু ছুটি নেইথিলি। মু কাম নথিলা কিছি, এণু আম অগণারে দৌড়িয়া কটকণ্ডে পকাই এমিতি গড়িথিলি। মু এমিতি গড়িবা মানে আজিকালি যাহা মোবাইল খেঞ্চিবা, কিন্তু সকালু মোবাইল দেখি দেখি বিরক্তি লাগুথিলা, এণু মোবাইলকু ঘরে রখি দেইথিলি। মু আনিথিলি খবর কাগজকু, আখি পকাউথিলি। সেতিকি বেলে আসিথিলা সে লোকটি, বাহার কবাট খোলা থিলা, এণু সিধা মো খট পাখকু আসি যাইথিলা সে। হাটপালি দিন এমিতি অনেক লোক আসন্তি, হাট পাখরে আম ঘর থিবারু চিহ্না জোনা কিয়ে সাইকেল রখিবাকু ত কিয়ে পানি পিইবাকু বি আসন্তি। মো মা বুঝে সেমানক কথা, এণু মু ধ্যান দেইনথিলি সে আড়কু। সে কিন্তু মতে ধ্যান দেইথিলা, এণু মতে হি পচারিলা, মা কুয়াড়ে গলে? ধূপ আনিছি বাবু, রখ। মো আড়কু আসিথিলা প্রশ্ন, তথাপি তাকু দেখি নথিলি মু। সেমিতি হি খবর কাগজ পড়ু পড়ু পচারিলি, অসলি কি নকলি হো? বাবু পুরা অসলি, কালি তো আনিছি, এই দেখ, কয়ে বড়াই দেলা সে ছোট জরি পুড়িয়াকু। মু উঠিকি বসি পড়িলি, এবে থরে চাহিথিলি তাকু। প্রায় 70 বর্ষর বুড়া মানিষ জনে, মহিলা ধোতি খণ্ডে উপরে সাধারণ শার্টটিয়ে, মোটা চশমা, সে যে সরকারি চশমা এ কথা জাঁপারুলি। মু হাতরে ধরিলে লম্বা বাউঁশ বাড়ি খণ্ডে, ধূপক হাত মারি দেখুলি। মু মোর যাহা জ্ঞান সেতিকরে জাণুলি ধূপ অসলি লা। এমিতি লোক মিছ কহতি না, এ কথা মো অভিজ্ঞতা কুলা। আনুমানিক প্রায় 100-150 গ্রামর ধূপ লা, এণু মু পচারিদেলি কেতে টঙ্কা হব। তাসহ মাকু মধ্য ডাকদেলি। মু 100 টঙ্কা তো দিয়ন্তি বাবু, কহিকি তলে বসি যাইথিলা সে। অবিশ্বাস লাগুথিলা মতে, তাসহ আশ্চর্য বি লাগুথিলা, যদিও ধূপর দর কেতে মতে জনা নথিলা, জানিবার কোনসি অবকাশ বি তো নথিলা। সবুদিন আম ঘরে পূজাপাঠ লাগিথে, সেসবু মা হি বুঝে, কিছি দরকার হেলে পাখ দোকানরু আনে, যদিও কিছি মো হাতরে কিণায়, তেবে সবু জিনিসর দর মিশিকি যেতে হুয়ে মু সেটাকু দিয়ে। এণু স্বতন্ত্র ভাবরে ধূপর দর জানিবা মো পক্ষে সম্ভব নথিলা। তথাপি আম গাঁ জঙ্গলরে অতি সহজরে মিলুথিবা ধূপর দর যে 1000 টঙ্কা কিলো হেব, এ বিশ্বাস মতে হেউ নথিলা। এণু মূল চালরে লাগিথিলি। মু কহিলি, এতকু আউ 100 টঙ্কা হেব কি হো? 40-50 হেব? হেলে মো প্রশ্নর উত্তর দেইনথিলে সিয়ে, যেবে বি পাইথে বাবু তুম ঘরকু হি আনে, তুম মা মতে 100 টঙ্কা দিয়ন্তি। আরে মোর মা কিছি জানে নাহি, কহুথিলি মু, কিন্তু সেতিকি বেলকু হঠাৎ ঘর ভিতরু অগণাকু আসিথিলা মা। হাতরে ধরিথিবা 100 টঙ্কাকু তাকু ধরাই কান পাখরে কহিথিলা, পুনি যেবে পাইলে আনিদেব, সরিগলাণি। হঁ হঁ কহি বাড়িকু ভরা দেই উঠিথিলে সে, চালি চালি যাউথিলে ধীরে ধীরে। এপটে বিরক্ত হেউথিলি। মু কহিথিলি, এমিতি টঙ্কা বরবাদ করিবা ঠিক কথা কি মা? মু পরা কথা হেউথিলি, ইড়ে টিকিয়ে ধূপর দাম কোন 100 টঙ্কা হেব? হেব নাই বাবু, কহুথিলা মা। তাসহ মো খটরে বসি ভিতরু আনিথিবা ধূপ ডবারে ধূপকু ভর্তি করুথিলা সে। পুনি থরে আশ্চর্য হেউথিলি মু, কারণ সে ডবারে আগরু হি বহুত ধূপ থিলা। হেব নাই তো 100 টঙ্কা কাহিকি? পুনি প্রশ্ন করুথিলি মু। মু তো ধূপর দাম দেইনি বাবু, মু দাম দেইছি তার বিশ্বাসর, আশার, ভরসার। তু জানিছু সে কেবে মাপ করন্তি নাই, ধূপ পাইলা মাত্রকে সবুকু নেই এই বয়সরে 6 কিলোমিটর চালি চালি আম ঘরকু হি আসন্তি, কেবে অধ কিলো ত কেবে 250 কি কেবে 300 গ্রাম, সে কেবে অধিক মাগি নাহান্তি আজি যায়। তাঙ্ক ভরসা আছি এতকরে মিলিযিব 100 টঙ্কা, হাট চলিযিব, 2-4 দিন চলিযিবে দুই প্রাণী কুটুম্ব, তাঙ্ক ভরসা আগরে 100 টঙ্কা কোন বেশি? প্রশ্ন করুথিলা মা। হসিদেলি মু, কইলি না মা, কম হয়ে গলা, স্বতঃস্ফূর্ত ভাবে কইথিলি মু। କେତେବେଳୁ ଧୂପ ଡବାକୁ ଧରି ବନ୍ଦ କରିସାରିଥିଲା ମା, କିନ୍ତୁ ମୋତେ ଆବରି ପକାଉଥିଲା ଧୂପର ଗାଢ଼ ବାସ୍ନା। ଲାଗୁଥିଲା ଯେପରି ସେ ଧୂପର ଗାଢ଼ ବାସ୍ନା ଚହଟି ଯାଉଛି ଆମ ଘରରେ। ଗଳ୍ପ ନୂଆ ଆରମ୍ଭ। ଠିକ 14 ଦିନ ପୁରିଥିଲା ଆଜି। କୁଣିଆ ସବୁ ବିଦାୟ ନେଇସାରିଥିଲେ। କେବଳ ରହିଯାଇଥିଲେ ସରଳା ମାଇଁ। ସେମାନେ ଅନେକ ସମୟ ଧରି ନୀରବରେ ବସିଥିଲେ। ସୁରଭିକୁ ଲାଗୁଥିଲା ଯେମିତି ସମୟ ବି ସ୍ଥିର ହୋଇଯାଇଛି। ଆକାଶଙ୍କ ଫଟୋ ସାମ୍ନାରେ ଜଳୁଥିବା ଦୀପରୁ ତେଲ ସରି ସରି ଆସୁଥିଲା। ହେଲେ ଟିକିଏ ଉଠି ତେଲ ଦେବାକୁ ବି ସୁରଭି ପାଖରେ ଶକ୍ତି ନଥିଲା। ନିଜକୁ ମଜବୁତ ରଖ ସୁରଭି, ଆମେ ସମସ୍ତେ ତ ଅଛୁ। ତୁ ଏମିତି ଭାଙ୍ଗି ପଡ଼ିଲେ ଛୁଆ ଦୁଇଟାଙ୍କୁ କିଏ ଦେଖିବ? ଦୀପରେ ତେଲ ଦେବାକୁ ଉଠୁ ଉଠୁ ମାଇଁ କହିଲେ। ଛୁଆଙ୍କ କଥା ଶୁଣି ସୁରଭିର ଚେତନା ଫେରିଆସିଲା। ବାହାରେ ପୁଅ ସୌରଭ ଖେଳୁଥିଲା ଏବଂ ଖଟରେ ଗଡ଼ି ମୋବାଇଲରେ ବାପାଙ୍କ ଫଟୋ ଦେଖୁଥିଲା ଝିଅ ଶିଳ୍ପୀ। ଘରର ସେଇ ଅଣନିଶ୍ୱାସୀ ଶାନ୍ତିକୁ ଭାଙ୍ଗି ସୁରଭି ପ୍ରଥମେ ସୌରଭକୁ ପାଟି କରିଥିଲା। ମାଇଁ କହିବା ଆଗରୁ ସେ ରୋଷେଇ ଆରମ୍ଭ କରିଦେଲା। ମନକୁ ବ୍ୟସ୍ତ ରଖିବା ପାଇଁ ଶିଳ୍ପୀକୁ ଡାକି ବିଭିନ୍ନ ଦୋକାନର ବାକି ଟଙ୍କାର ଏକ ତାଲିକା ପ୍ରସ୍ତୁତ କଲା। ରାତିସାରା ବର୍ଷା ଝାଟୁଥିଲା ବାହାରେ। ଘର ଭିତରେ ମାଇଁ ସୁରଭିକୁ ଅନେକ ବୁଝାଉଥିଲେ। ଆକାଶ ଥିବାବେଳେ ତୋ ଶାଶୁଘରେ ଲୋକେ ପଚାରୁନଥିଲେ, ଏବେ ଆଉ କ'ଣ ପଚାରିବେ? ଛୁଆ ଦୁଇଟାଙ୍କୁ ନେଇ ଏକା ରହିବୁ, ଦେଖି ଚାହିଁ ଚଳିବୁ। ଯାହା ହେଲେ ବି ଘରେ ଲୋକଟିଏ ଥିବା ଅଲଗା କଥା। ଆକାଶ ଯେମିତି ହେଉ ଥିଲା ତ। ସୁରଭି କିଛି ଉତ୍ତର ଦେଲାନି। ସେ ଭାବୁଥିଲା କ'ଣ ବା କହିବ। ହଁ, ଆକାଶ ଥିଲେ, ଯିଏ ତାକୁ ଅଫିସରେ ଛାଡ଼ୁଥିଲେ ସତ, ହେଲେ ତାର ଦରମାର କଡ଼ାଗଣ୍ଡା ହିସାବ ରଖୁଥିଲେ। ସୁରଭିର ଋଣ ପଇସାରେ ନୂଆ ନୂଆ ବ୍ୟବସାୟ କରି ବାରମ୍ବାର ବୁଡ଼ାଉଥିଲେ ବ୍ୟବସାୟକୁ। ସୁରଭି ଜାଣିଥିଲା ମାଇଁ ଏସବୁ କଥା ଜାଣି ମଧ୍ୟ କହିବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି। ସକାଳେ ଟ୍ରେନ୍ରେ ମାଇଁ ଚାଲିଗଲେ। ଗଲାବେଳେ କହିଲେ ଅତି ଦରକାର ହେଲେ ଫୋନ୍ କରିବୁ। ଆକାଶଙ୍କ ଅନୁପସ୍ଥିତିରେ ସୁରଭି ନିଜକୁ ସ୍ୱାଭାବିକ କରିବାକୁ ଚେଷ୍ଟା କଲା। ଚିକିତ୍ସା ଖର୍ଚ୍ଚରେ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ପ୍ରାୟ ଖାଲି ହୋଇଯାଇଥିଲା। ତଥାପି ଅଫିସର କିଛି ବନ୍ଧୁଙ୍କଠାରୁ ଧାର କରି ସେ ପ୍ରଥମେ ବାକିତକ ସୁଝି ନେଲା। 15 ବର୍ଷର ବୈବାହିକ ଜୀବନ ଏବେ କେବଳ ସ୍ମୃତି ହୋଇ ରହିଯାଇଥିଲା। ସେ ସବୁକିଛିକୁ ପୁଣି ଥରେ ସଜାଡ଼ିବାକୁ ଲାଗିଲା। ପିଲାଙ୍କ ପାଇଁ ଅନଲାଇନ୍ ଟ୍ୟୁସନ୍ ବ୍ୟବସ୍ଥା କଲା ଏବଂ ମାସକ ପରେ ଅଫିସରେ କାର୍ଯ୍ୟରେ ଯୋଗ ଦେଲା। ଜୀବନକୁ ନୂଆ କରି ଆରମ୍ଭ କଲାବେଳେ ସେ ବାରମ୍ବାର ଝୁଣ୍ଟୁଥିଲା। ଲାଗୁଥିଲା ଯେମିତି ଆକାଶଙ୍କ ଯିବା ପରେ ତାର ସୁରକ୍ଷା ବଳୟ ହଟିଯାଇଛି। ଦୋକାନୀଠାରୁ ଆରମ୍ଭ କରି ଅଟୋବାଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତଙ୍କ ନଜର ବଦଳି ଯାଇଥିଲା। ଅନେକ ସମୟରେ ଲୋକଙ୍କ ସମବେଦନା ବି ତାକୁ ବିଷ ପରି ଲାଗୁଥିଲା। କେବେ କେବେ ପିଲାଙ୍କ ସହ ସେ କାନ୍ଦି ପକାଉଥିଲା। ଲାଗୁଥିଲା ସେ ହାରିଯିବ। ସେଦିନ ଗାଁରୁ ତାର ଦେଢ଼ଶୁର ଆସିଥିଲେ। ଅନ୍ତ୍ୟେଷ୍ଟି ଦିନ ଆସି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଚାଲିଯାଇଥିବା ଦେଢ଼ଶୁରଙ୍କୁ ଦେଖି ସୁରଭି ଖୁସି ହୋଇଥିଲା। ଯିଏ ଦିନେ ଚଞ୍ଚକତା କରି ସବୁ ଜମିବାଡ଼ି ନିଜ ନାଁରେ କରିଦେଇଥିଲେ, ଆଜି ତାଙ୍କ ସ୍ୱରରେ ଅଦ୍ଭୁତ କୋମଳତା ଥିଲା। ସେ କହିଲେ, ଆକାଶ ତ ଚାଲିଗଲା, ତା ସହ ତୁମ ରାଗରୁ ସାବି ଚାଲିଗଲା। ଯାହା ହେଲେ ବି ତୁମେ ଆମ ରକ୍ତ। ତାଙ୍କ କଥା ଶୁଣି ସୁରଭି ସାମାନ୍ୟ ଆଶ୍ୱସ୍ତ ହେଉଥିବା ବେଳେ ସେ ପୁଣି କହିଲେ, ମୋ ଶଳା ଦୀପକ ଏଇଠି ହଷ୍ଟେଲରେ ରହି ଇଞ୍ଜିନିୟରିଂ ପଢ଼ୁଛି,

ক্রেতা যোগাড় কথা লোমপাদ রাজাঙ্ক রাজ্যের অনাবৃষ্টি হেতু দুর্ভিক্ষ পড়ি রাজাঙ্ক আদেশ পাই জরতা বেশ্যা ঋষ্যশৃঙ্গকে রূপসৌন্দর্যের বশীভূত করে সেটাকে আনি ফলে রাজ্যের বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ দূর হয়েছিল আজন্ম ব্রহ্মচারী সে ঋষ্যশৃঙ্গ তপস্যা ফলে ছত্তিশগড়ের গঙ্গা